0: हेलो।
1: आई गया दोलो गोविंदा मिश्र किंजा आप लोग जाशुआ जिले में पहुंचे हैं क्या
0: दौड़ो गोविंद भाई, केमिते अच्छे?
1: आया बोलो टिके बोलो आई गलन खाली मोर जीरो टिके देव टिके बोलो ही नहीं आया
0: अच्छा, आपन को स्वास्थ्यगत समस्या रहुची? आपन को
1: आया
0: अंचल रे परिवेश केमते?
1: পরিবেশ আজ্ঞা মানে খরা হোলা আজ্ঞা মানে আমার নুয়াখাই পূর্ব দুদিন পূর্ব খরা হোলা তারপরে কালি টিকে মেঘুয়া পাগ লা আজ টিকে আজ্ঞা মেঘুয়া পাগ আরা পাগ দুইটা হয়েছে বর্ষা বি টিকে টিকে ঝিপি ঝিপি বর্ষা হচ্ছে আজ্ঞা
0: ঝিপি ঝিপি বর্ষা হচ্ছে। বর্ষার পরিমাণ আহরি বড়িও বলে আশা করছেন না কেমতে কোন?
1: নাই বর্ষা টিকে আজ্ঞা দরকার করুছিল আজ্ঞা আমি চাষী মানে টিকে মানে যেমন আমার গাঁ রবি গোটে কথা লাগুলে টিকে মানে পানি টিকে দরকার কুতলে তো মানে আমার বি আমি চাষ করছি আমি বি টিকে পানি টিকে দরকার লা তো যেতে বর্ষা হয়েছে সেই হিসাবে এবেকার লাগি মানে ঠিক আছে আজ্ঞা
0: তবে আগুকু আর টিকে পানি আবশ্যকতা রহিব নিহাতি।
1: আজ্ঞা আজ্ঞা রহিব আজ্ঞা
0: ধান গছ বড়ুচি,
1: মানে মাসে পরে আজ্ঞা টিকে আবশ্যকতা রহিব আজ্ঞা
0: ধান গছ, ধান বাহারে ধান কেরা কেরা
1: আজ্ঞা
0: বাহারিবা পূর্বরু পানি তো সফিসিয়েন্ট দরকার নাই?
1: আজ্ঞা
0: আচ্ছা কুহন্তু তবে কোন শুনেবা আপনকো হেলো বারিপদা কার্যক্রমরু?
1: আজ্ঞা ইয়ে বাদল ফিল্ম রো আপনে লিয়ে জিয়ে তো কিয়া জিয়ে বাদল বাদল ফিল্ম রাই
0: আচ্ছা কাহাকু উৎসর্গ করিয়া পৌঁছান্তি?
1: উৎসর্গ করিবা আজ্ঞা মোর দাদা মুরলী প্রসাদ কর, মোর মামু সুবল সাহু পণ্ডি বিজেপুর, মোর ভাই রাধাকান্ত ভোই করম চানি সাহু ভক্তচরণ ভোই, পরমানন্দ কিষান, হরেশ পড়ুয়া, পঙ্কজ মিশ্র জয়পুর, স্বর্ণপ্রভা কর, আর যেতকি সুন্দর সবু শ্রোতা ডিউটি করবে ভগবান আজ্ঞা সমস্তঙ্ক চলা পথরে পুষ্প বৃষ্টি করু আজ্ঞা।
0: নিশ্চিত ভাবে আপনার পছন্দর গীত আমি শুনাওছু, ধন্যবাদ।
1: আজ্ঞা ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধু মা অম্বিকাঙ্কর তত্ত্ব আণীকে আপনার পাখে পৌঁছাইবার প্রয়াস করেছিল আকাশবাণী বারিপদা তরফ রাজেশ কুমার দাস আ মো সহ
1: ভারতী টুডু।

এবং নিবেদিতা। আকাশবাণী বারিপদা আরম্ভ করুছু কার্যক্রম সূচনা ও সম্বাদ। আজির সূচনা সহ মু কনক মঞ্জরী বারিক।

শ্রোতা বন্ধু, হ্যালো বারিপদা কার্যক্রম সম্পর্কে সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট্রু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হেউছি হ্যালো বারিপদা কার্যক্রম। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপন মানে এই কার্যক্রমরে ভাগ নেই নিজ পছন্দর চলচ্চিত্র গীতকু কার্যক্রমরে সামিল করিবাকু চাহুথিলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টারু 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। নম্বরটি আউথরে কই রাখুছু, 06792254105। সূচনাটি এতিকিরে শেষ হলা।

শ্রোতা বন্ধু, ম্যালেরিয়া নহিবার উপায় এ সম্পর্কে আউ এক সূচনা। প্রতিদিন মশারি কিংবা কীটনাশক ঔষধ উপচারিত মশারি টানি শুয়ন্তু। গর্ভবতী ও শিশুমানে মশারি ভিতরে যেপর নিশ্চিন্ত শৈবে সেথিপ্রতি যত্নবান হুয়ন্তু। ঘর ভিতরে কীটনাশক সিঞ্চন পাই সিঞ্চন কর্মীকে সহযোগ করন্তু। সিঞ্চন স্থানকু 3 মাস পর্যন্ত লিপাপোছা করন্তু নাহিঁ। জ্বর হলে অতিশীঘ্র আশা কিংবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ম্যালেরিয়া পাই রক্ত পরীক্ষা করন্তু। ম্যালেরিয়া জনা পড়লে ঔষধ পুরা মাত্রায় সেবন করন্তু। মশা বংশবৃদ্ধিকু রক্ষা পাই ঘর আখপাখরে পানি জমিবাকু দিয়ন্তু নাহিঁ। পরিবেশ পরিষ্কার রখন্তু। সূচনাটি জনাইছন্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা সরকার।

0: ଶୁଣୁଛ, ଝିଅ ବାହାଘର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଗହଣା କିଣା ହେଲାନି।
1: ଆରେ ମୋ ସାଙ୍ଗ କହୁଥିଲା ନାଣ୍ଡୁ ଭାଇ ଗହଣା ଦୋକାନର କଥା।
0: ନାଣ୍ଡୁ ଭାଇ ଗହଣା ଦୋକାନ, ସେଠି ସବୁ ଠିକ ଠାକ ମିଳିବ ତ?
1: ହଁ, ନାଣ୍ଡୁ ଭାଇ ଗହଣା ଦୋକାନରୁ ସବୁ ଗହଣା ଆଣିବା। ସେଠି ପରା ସରକାରୀ ସ୍ୱୀକୃତି ପ୍ରାପ୍ତ 916 ହଲମାର୍କ ଚିହ୍ନ HUID କୋଡ ନମ୍ବର ଥିବା ଗହଣା ମିଳୁଛି।
0: ତାହେଲେ ତ ବଢିଆ କଥା।
1: ହଁ ଆଜ୍ଞା, ହଲମାର୍କ ଗହଣା କିଣନ୍ତୁ ନାଣ୍ଡୁ ଭାଇ ଗହଣା ଦୋକାନ, କୁଚେଇ ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡ, ମୋବାଇଲ ନମ୍ବର 9437112459।
2: শ্রোতা বন্ধু, আপন মানে হিন্দি চলচ্চিত্রর গীত শুনুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হেউচি FM ব্যান্ডরে 102.9 MHz যোগে। পরবর্তী কথাচিত্রটি নেইছু আপকো পেহলে ভি কহিঁ দেখা হে, কণ্ঠদান করিছন্তি শিল্পী অলকা ইয়াগনিক।

পরবর্তী গীতটি দ্বৈতকণ্ঠরে গাইছেন শিল্পী তুলসি কুমার এবং কেকে, চলচ্চিত্র অ্যাকশন রিপ্লাই।